সেই গুরুবাবা আমরা প্রাচীন সৃজনশীল আদিবাসী সমাজ বাস করি নগরপালিকা পাঁচ বাস করি বর্দিয়াসী সামুদায়িক রাগ সহায়গুলিকে রেডিও গুরুবাবা এফএম উনানব্বই থোপলু সাত মেগা হর্স ও www.radiogurubaba.org.mp লগন কৈকি সংসারভর শুনে শেখ জৈন ওয়েবসাইটমা সবল্ডে বাটি আত্রবেলা আমার স্টুডিও ঘড়িমা বিহানিক পাঁচ বাজকে পঁয়তাল্লিশ মিনিট হোসলবা অপনীকরণ কে সঙ্গে সঙ্গে প্রাবধিক সঙ্গে অমি গৌরশঙ্কর থারু আজ বিহানিক প্রসারণ উপস্থিত হোসল ভাটি আজ মিতি 2083 সাল জেঠ মহিনা 15 গতি শুক্রবার নেপাল সময় 1146 সন 2026 মে 29 তারিখ জেঠ শুক্ল পক্ষে তিরোদশী তিথি আজ নম্বরে সদ্য চাইছেন সবসময় রাষ্ট্রীয় গীত মঞ্চে শুরুয়াত করেন ভাটি ওকে পাশে আপনি একটু ভজন গীত শুনে শিখবি ভজন গীত শুনছিল পাশে সিআইএনসি সাজা খবর শুনে শিখবি সাজা খবর শুনছিল পাশে সাড়ে ছ বাজে সাত বাজে হ্যালো সংসদ কার্যক্রম শুনে শিখবি হ্যালো সংসদ কার্যক্রম শুনছিল পাশে সাত বাজে নেপালি ভাষামা আমার সন্দেশ শুনে শিখবি আমার সন্দেশ শুনছিল পাশে মেফুলিক গীত সঙ্গীত শুনকে মনোরঞ্জন নিয়ে শিখবি এসবুন বিহান 10 বাজে আজ বিহান প্রসারণ আমাকে পুরা হইবা সবেশী রেডিও সাজে আওয়াজ রেডিও গুরুবাবা এফএম কে সঙ্গে রবীন্দ্র আশা করতে অভিনন্দন শুরু করতে বাটি রাষ্ট্রীয় গীত মঞ্চে

রাজনৈতিক রাজনৈতিক বিস্তার কেন ঠিক বাড়ি জেলায় অবৈধ ক্রসার জিয়া অনুসন্ধান করুন। 18 কোটি সরকারি ভবন নিজে হোটেল আমেরিকার ইরান বিস্ফোরিত।

তাহলে সমগ্রতা সঙ্গে থাকায় আমি জানি কাঠমান্ডুর কাঠমান্ডুর ভক্তপুর লুম্বিনীর পোখরামতো জানি তার কেউ জানি তো বোঝানো সাইকেলগুলি কাপড়গুলি দেখা জানি আমি উঠা গেছে জানি তো সেটা কি সম্ভব উঠে গেছে।

একটু ঘর হয় প্লাস প্রতিশত ফুলগুলি কটা আয় বুঝু সম্পূর্ণ পুরানা বিকাশ দল সড়ক নির্মাণ তথা সুধার

আপনার ধ্যানে ধ্যানের জীবন খাটো হই, সাত্রিক খানা খাই, ব্যায়াম সত্য করি, ধূমপান মদিরা মাসিন তুলা রহি, রাখনা নিয়ন্ত্রণ করি, আজ নিজের কাজে জীবন আজরা, নিশানা রোগ মশে বাজি সুস্থ জীবন আপনাই।

0: চাই, স্টেশন সামনে দেখা একটা কিছু আমরা পরিক মৌসুম সম্বন্ধী অফিস কারণে মাস্টার কন্ট্যাক্ট করে বিশেষ করে বর্ষাত মৌসম বা বর্ষাকে বারে জানকারী দিলে পড়ে হচ্ছে কিন্তু আমি বারো মহিনা তরকারি উৎপাদন করতে হচ্ছে আর তরকারি বিউর তৈরি হয়ে সকা হচ্ছে আনি মানে দুই চার চোটি মানে ফোন করে সর অফিস ঈশ্বর বারবালা সরলে তাই মিলছে তারা ধরে পানি পড়বে কি সমস্যা
1: বিভিন্ন बङ्गाली गाउँबाट धेरै समस्याहरू आउने गर्थ्यो र आजको दिन समग्रमा केही जानकारीहरू आउँछ तर स्पेसिफिक रूपमा यो एरियाको लागि भनेर नआउँदाखेरि अझै पनि समस्याहरू परिराखेको छ।
2: यो सारा ठाउँ पाँच नगरपालिका

0: চেষ্টা করবেন সেদিকে বিধিরা আয়োজনের সূত্রে পুরো আপনার মহত্ব আকাঙ্ক্ষা সহ রাশি শতাংশ
1: কুল খরচ ও একাইশ
2: ৩৪
0: করোড় বিনিয়োগ
2: আকার
0: ঋণ বজেট অনুষ্ঠিত।